সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি বুধবার 1433 ভাস্করাব্দর, আজি শাওন মাহর 19 তারিখ আর 2026 খ্রিস্টাব্দর আগস্ট মাহর 5 তারিখ। পঞ্জিকার পৰা পোৱা তথ্য অনুসৰি আজি কৃষ্ণপক্ষৰ সপ্তমী তিথি। আজি পুৱা সূৰ্যোদয় হৈছিল 4:18 আৰু আজি সূৰ্যাস্তৰ সময় সন্ধিয়া 6:03 42 ছেকেণ্ড।

0: কর্মী, প্রশিক্ষণার্থী, চিকিৎসক, নার্স আৰু বহু স্বাস্থ্যকর্মী অংশগ্রহণ করে।
1: সমগ্র রাজ্যের শ্রীভূমি জেলার 108টা স্থানতো রাজ্য সরকারের অভিলাষী আসনি অরুণোদয় 3.0 শুভারম্ভ করা হয়। এই আসনির জড়িয়ে জেলাখনের 1,17,804 হিতাধিকারী প্রতিমাহে 1,250 টাকাকৈ আর্থিক সহায় লাভ করব। এই বিষয়ে আমাক জানাইছে আমার সংবাদদাতা জাকারিয়া রহমানে।
0: জেলাখনের মুখ্য অনুষ্ঠান শ্রীভূমি শহরের জেলা গ্রন্থাগার ভবনত অনুষ্ঠিত হয়। জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর সভাপতিত্বত অনুষ্ঠিত সভাত মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকে রাজ্যের খাদ্য, অসামরিক যোগান আর উপভোক্তা পরিক্রমা, গৃহ নির্মাণ আর নগর উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা শ্রীভূমি জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকে জনস্বাস্থ্য কারিগরি আর বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। অনুষ্ঠানত গুয়াহাটি শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রত অনুষ্ঠিত রাজ্যিক কর্মসূচির পুনপুটিয়া সম্প্রচার প্রচার করা হয়। আদরণী বাহনত জেলা আয়ুক্তই কয় যে অরুণোদয় আসনির আর্থিক সহায়ে বহু দরিদ্র মহিলার জীবন লৈ নতুন আহার সঞ্চার করেছে। মন্ত্রী কৃষ্ণেন্দু পালে বাহনত অরুণোদয় আসনিয়ে দিব্যাঙ্গ, রোগাগ্রস্ত ব্যক্তি আর আর্থিকভাবে দুর্বল মহিলাসকলক আগবার সহায়ের বিষয়ে আলোকপাত করে।
1: জিলার এহরূপর আজি আমি বিদায় লো। কাইলৈ আপনার লগ পাম আন এখন জিলার হইতে। নমস্কার।

জ্ঞাত এই চারিগী ব্যক্তির পর আমি পোনপটিয়াক কেনেধর কাম হয়েছে, কি হবলগিয়া আছে আর অনাগত সময়ত কি কি হব এই বিষয়ে বা হব হওয়ার প্রয়োজন সেই বিষয়ে আমি জানিম, জানিবলে চেষ্টা করি। মই আমার শ্রোতাক এইখিনিতে আগ্রহ করছো, আপনাদের সকলে সহায়ের হাত আগবাইছে আমি জানো, আমার ফেসবুক পেজত এই অনুষ্ঠান লাইভ হয়ে আছে আর ডিম্পল বুড়াগোহাঁই এই কামত আছে, তখন পোনপটিয়াকে আপনার দেখাইছে, আপনি বার্তা দিব পারে আপনার অঞ্চলের কেনে ধরনের সাহায্য প্রদান করা হয়েছে, সহায়ের হাত আগবাই হয়েছে, আপনাদের দিছে নাকি, নিজে তাত আগভাগ লৈছে বা নিজে তাত কন্ট্রিবিউট করেছে, এনেকা ধরনের কথা বতরা লিখি পঠাব পারে, সকলকে উৎসাহিত করব আমি ভাগ বতরা করে লো আমার যে এআইর গুয়াহাটি অফিসিয়াল ফেসবুক পেজ তাত আপনাদের দিব পারে। আদর শ্রোতা, আমি পর্যায়ক্রমে আগবাড়ি গিয়ে থাকিম, আমি যেহেতু সুরিয়া যাত্রা সদায় কও এটি গীতের আরম্ভ করছো, তারপর আমি রণন্ময় ভরদ্বাজ এডিসি শিবসাগর জেলা তেখেতক ফোন যোগে যোগাযোগ করবলে চেষ্টা করি। শুনি থাকিব প্রভাতী তরঙ্গর অতি গুরুত্বপূর্ণ খণ্ড, বানপীড়িত অঞ্চলত পুনরুদ্ধার আর পুনঃসংস্থাপন।

হিরি হিরি হব দে কাল রূপ ধরিল কাকনু বারে বারে খেদিস, হিরি হিরি হব দে কাল রূপ ধরিল কাকনু বারে বারে খেদিস।

0: অশেষ ধন্যবাদ আনন্দ প্ৰকাশ কানু ডাঙৰীয়া, আপুনি ব্যস্ত আছে, কাম কৰি আছে, আপোনাৰ এইখিনি কথাই নিশ্চয় আমাক অন্ততঃ তাত পরিস্থিতি বুঝাত সহায় করেছে, আর হয়তো সকলে মিলি কাম করার সহায় করব, বিভিন্ন এজেন্সি মিলি কাম করে যেন করে আছে বর্তমানে সরকার, জেলা প্রশাসন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বা দল সংগঠন বা ব্যক্তিগত প্রচেষ্টাতো কাম চলি আছে। আপনার শুভেচ্ছা জানিছো, ইমান কষ্ট করে কাম করে আছে, এনেদরে নিজের কর্মরে সকলকে অনুপ্রাণিত করে থাকিব। অশেষ ধন্যবাদ আমার অনুষ্ঠান ভাগ লওয়ার বাবে কানু ডাঙরিয়া।
1: ধন্যবাদ সীমান্ত।
0: আৰু শ্ৰোতা, সেয়া আছিল আনন্দ প্ৰকাশ কানু ডাঙৰীয়া, এটা আন্তঃৰাষ্ট্ৰীয় স্বেচ্ছাসেৱী সংগঠন যিমান তেখেতে কৈছে, তাৰ এগৰাকী অতি সক্ৰিয় কৰ্মী তাত লাগি আছে ইমান দিন ধৰি, তেখেতক আমি অন্তৰৰ পৰা ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আৰু শ্ৰোতা, নিৰ্ধাৰিত সময় আমাৰ ইতিমধ্যে শেষ হৈছে, এটি গীতেৰে সামৰিছোঁ, দিয়া মোক দিয়া ঘূৰাই দিয়া, এনেকুৱা ধৰণৰ এটি গীত হয়তো এই প্ৰসংগৰ সৈতে আমাৰ মিলি থাকিব। জুবিন গাৰ্গৰ কণ্ঠত আৰু ভবেন্দ্রনাথ শইকীয়াচাৰী লিখা এটি সুন্দর গীতের বিদায় লোক খুঁজিছো, কিন্তু বিদায় লওয়ার আগতে ধন্যবাদ জ্ঞাপন করব লাগিব ডিম্পল বুড়াগোহাঁই, এই অনুষ্ঠান পোনপটিয়াকৈ লাইভ করেছো, যদিও আজি নেটওয়ার্কের অকণমান অসুবিধা হয়েছে, তার মাজত তেখেতে এখানে করেছে, লগতে ধন্যবাদ জ্ঞাপন করেছো অনামিকা বরদলৈ বৰুৱা আৰু জ্যোতি হাজৰিকা, আমাৰ খহিকা এই অনুষ্ঠান চলোৱাত সহায় কৰাৰ বাবে, গীত সমূহ তেখেতসকলে নির্বাচন করে দিয়ার বাবে। এই গীতটিরে আজি ইমানতে, সকলো বন্যাক্রান্তর আমি আশু আরোগ্য কামনা করছো, সোনকালে তেখেতসকলে নিজের ঘরলৈ যাতে উভতি যাব পাৰে তাৰে কামনা করছো, আর সকলে পুনর্বার আমার তরফের পর আহ্বান জানাইছো, আহক আমি সকলে মিলি এই সকল লোকের সঙ্গে থিয় দিও, যি পারো যি কিঞ্চিত পারো সহায়ের হাত আগবাও, ইতিমধ্যে রাইজে করেছে, গোটেই অসমখনেই করেছে, গতি আকো যিখিনি পড়া যায় আমি করো, আহক। অশেষ ধন্যবাদ, আজি বিদায় মাগিছো, নমস্কার।

শীতল অরুণাচল সুরহিনী রায় রহিনি আনিং কানপেন স্টেট গভর্নমেন্ট বংশওয়ার লোক কল্যাণ দিবস পুষি নাকটাল অনারচু বম্ব স্টার টেনিস প্লেয়ার মাতে অলিম্পিক চ্যাম্পিয়ন সেরিনা উইলিয়াম লাপেন্টে ভেনাস উইলিয়াম পিনিং আনিং কান সিনসিনাটি ওপেন কে পাঠু কেচেপাতে আর্লো সপিমার ডাবল সালং ওয়াইল্ড কার্ড লংল বংশ কেচেপাতে পাই পাই নিভায় ক্রি সিপেন নিভায় কয়রা কে থমার নি আন ইউএসএ আলং পাঠুপো বিনি বীরটাকে পানসি ইংটনিকগল্লো

লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু কার্বি আংডেঙ্গে বাং লাকে মিডিয়াম ভেবেলং মিটার্স ফারুক লিরা ক্রেসি রা টকবর ফো কিলু হারসালং ফারু ট্রক সিরা ইংকরা সিরকেপ লাপেন এফ এম আলহংকে ফারু ইসিরা ইসিরা টকবর ট্রক মেগাহার্স পিনিকে পাই পাই চেকলো নিফাই ফো ঠেলাঙারনি

আদন্তু সরলাম থে পেনিয়া সরলাম থেকে সেরুং ফাং ফামদং পুপে কেঠয় ফামদং সিপু লাম থেকে মান হাকো আহত সেরুং পেন কেঠয় জিরপো কেচিপি আটমো পেনসি কে মানালাম থে হাকো আহত সেরুং পেন কেঠয় জিরপো চিবিল আর্নিসি সেরুং আফান মনে রাতুম কেটত আফা মালং আচিরপো কেঠয় আফান বেপন পামে আমা পাচেদান চেকল লাসংসি কেরেসেট আবাংকে কেলুদেট আফান আনিং হাংলতে পাসুং ক্রুং থেক বিধিকে দো লাপেন কেরেসেট আবাংকে সুং নাংনে কিলুয়ক লাপেন আবিধি কাবে আবাংসি সুং নাংজি পুয়াফান লাসি সারলাম থে পুল সিরুং ফাং ফামদং পুপে কেথয় ফামদং সিপু বিনিয়া সারলাম থেকে লাপানি চলো।

নির্মাণ করা এখন কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের ভবন আজি উদ্বোধন করা হয়। কার্বি আংলং স্বায়ত্তশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য তথা রংখাং বিধানসভা সমষ্টির বিধায়ক তুলিরাম রংহাঙে বিদ্যালয়খনের শুভ উদ্বোধন করে। 150গৰাকী বালিকা শিক্ষার্থীর আসন সংরক্ষিত এই বিদ্যালয়খন দুর্গম অঞ্চলের শিক্ষার্থীর ইতিবাচক খবর বলে শ্রী রংহাঙে মন্তব্য করে। উদ্বোধনী অনুষ্ঠানত অসম বিধানসভার উপাধ্যক্ষ তথা আমরি বিধানসভা সমষ্টির বিধায়ক ডক্টর হাবে তেরণও উপস্থিত থাকে। গ্লাসগোত অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসত রূপর পদক জয়ে দেশলৈ গৌরব কঢ়িয়াই অনা লাভলীনা বৰগোহাঁইক আজি গুৱাহাটীর লোকপ্রিয় গোপীনাথ বৰদলৈ আন্তঃৰাষ্ট্ৰীয় বিমানবন্দৰত আদৰণি জনোৱা হয়। বিমানবন্দৰ কর্তৃপক্ষ, কেন্দ্রীয় ঔদ্যোগিক সুরক্ষা বাহিনীকে ধৰি বিভিন্ন দল সংগঠনে ফুলাম গামোচা জাপি আর ফুলৰ থোপাৰে খেলুৱৈগৰাকীক আদৰণি জনায়। সাংবাদিকৰ আগত লাভলীনাই তৃতীয়বাৰৰ বাবে অৱতীৰ্ণ হোৱা কমনওয়েলথ গেমছত এইবাৰ প্ৰথমটো ৰূপৰ পদক জয় কৰি আনন্দ প্ৰকাশ কৰে। পৰৱৰ্তী সময়ত এছিয়ান গেমছত স্বৰ্ণ পদক জয়ৰ বাবে চেষ্টা চলাব বুলি লাভলীনাই উল্লেখ কৰে। বাতৰি শেষ কৰাৰ পূৰ্বে প্ৰধান বাতৰিকেইটা আকৌ এবাৰ পঢ়ি দিছো। কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডার শিবসাগরের বান ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শন। প্রভাবিত লোকসকলক ক্ষতিপূরণ দিয়ার ক্ষেত্রত কেন্দ্রীয় সরকারে কোনো কারণতে আপোষ নকৰে বুলি শ্রী নাড্ডার প্রকাশ। রাজ্যের বিভিন্ন অংশত ধারাষার বরষুণের ফলত বান প্রভাবিত জেলার সংখ্যা পুনের দহলৈ বৃদ্ধি, বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত। উজনি অসমৰ প্রলয়ংকারী বানের উৎস উদ্ঘাটন কৰিবলৈ সরকারের প্রতি অসম সাহিত্য সভার আহ্বান। রাজ্যজুড়ি লোকপ্রিয় গোপীনাথ বৰদলৈ পুণ্যতিথি আজি লোক কল্যাণ দিবস হিসাবে পালন। আর কমনওয়েলথ গেমসত রূপর পদক জয়ে উভতি অহা লাভলীনা বৰগোহাঁইক বিমানবন্দর আদরণি। আমার এটিয়ার বাতৰি ইমানতে শেষ হল। পরবর্তী বাতৰি 7:10 শুনিবলৈ পাব।

করো নকরো কাকো নিজ হাতে রাঁধো খাও কুকতে থাকো ময়ে ভয় না করো নকরো কাকো নিজ হাতে রাঁধো খাও কুকতে থাকো ময়ে লাজ না করো নকরো একো হাতি ঘোড়া সব খাও নকরো কাকো ময়ে লাজ না করো নকরো একো হাতি ঘোড়া সব খাও

0: তই কইছ
1: কি
0: কি তই জানা নাই কার হইতে তো ধেমালি করিছ
2: হুজুর
0: তোর ছোৱালী প্রেম করিছে প্রীতি করিছে

0: দিয়া কমলো দিয়া বেটে পারিম দে
1: হয় আপনা লগরি হবো আর ঘরলে বোয়ারি আহিব
0: রঘু তই সকল সময়তে মূল ধেমালি নকরি
1: মই ধেমালি করা নাই দেউতা আপনি কথাটো এবার ভালকে ভাবি চাও
0: রঘু
1: নহয় মানে
2: একো কথা নাই সকার পামে এরিছে
3: যা মই যে দেখা পার
2: হবো আই হবো উঠা কি নাম তোমার
4: বেউলা
2: বেউলা বড় সুন্দর নাম
1: ও তেতিয়া তুমিয়ে যেন কোয়া নাছিলা গাড়ি উঠিম বলি
2: ঠিক আছে রঘু এদিন বেউলাক আমার গাড়ি তুলি একেবারে ঘরলৈ লৈ যা
5: অরণ্যর কোনটো দৃশ্য আপনার আটাইতকৈ ভাল লাগে তেখেতে অভিনয় করা
6: তেওঁৰ গাড়িখন যেতিয়া যাব নিদিলে গার্ডে আর কলে উপর ঘুরি চাবি ঘুরাই হোক তেতিয়া তেওঁ যেটো খঙত আহিছে আহি বিজুর লগত যেটো কথা কাটা কাটি হয়েছে সেইটো মানে খুব ভাল লাগে তেওঁ নাচাত করবে খুঁজেছে বিজুক বুঝিছে না কিন্তু বিজু এটা মানে পার্সোনালিটি থাকার লড়া এটা বুঝিছে না এটা আদর্শবান লড়া এটা তার লগত মানে সেই যে দ্বন্দ্বটো আপনার আভিজাত্য দ্বন্দ্ব আর আনফালে সততা আর হেৰি এই যে তাত ফুটি উঠিছে সম্পূর্ণভাবে ফুটি উঠিছে দুটার মাজত
7: আপনি জব্দ করবলে কম
8: তেনহলে মোক কিয় কবলাইছে ট্রাক লৈ যাওকে
7: আপনার সাহসর সীমা কিন্তু পাৰ হৈ গৈছে মিস্টার বৰুৱা আপনি বোধহয় মোক এতিয়াও চিনি পোৱা নাই
8: পাইছো আপনি অসমৰ খ্যাতিমান ব্যক্তি ইন্দ্রজিৎ দুৱৰাৰ দৰা
7: আপনি হয়তো নাজানে মই একেদিনাখনে এই জঙ্গলৰ পৰা উঘালি পঠিয়াবলৈ পাম
8: জানো আপনি মোক ইয়াৰ পৰা খেদি পঠিয়াব পাৰে বৰ বেছি মোৰ চাকৰিটো খেদাব পাৰে কিন্তু মোৰ মনৰ মোৰ বিবেকতো পৰিৱৰ্তন ঘটাব নোৱাৰে
7: আছে কওক আপনার কিমান টাকার প্রয়োজন এক হাজার দুই হাজার পাঁচ হাজার কওক আপনার কিমান টাকার প্রয়োজন
8: আপনি ভুল করেছেন মিস্টার দ্বারা টকায় এই অরণ্যের গছটিকা কিনব পারে কিন্তু মানুষের মনুষ্যটা কিনব নয়
7: পারি মিস্টার বড়ুয়া বন্দুকের পারি বন্দুকের মুড়ির আগত মৃত্যু থাকে
8: মিস্টার দ্বারা
7: ইয়ার আগে মীমাংসা মন করিমি আপনি মনত রাখিব প্রতাপ দ্বারা বাধা দিনটা এই অরণ্যত কোনো নাই আর ইউ আর সলভ দ্য প্রবলেম
8: আপনি খুব উত্তেজিত হয়ে পড়েছে আপনার পরে কোনো কথা পারিব না প্রস্তুত না হোক
7: তার মানে আপনি মুখে আবার যাবলে কইছে
8: মিস্টার দ্বারা মানুষের দামিকতার একটা সীমা আছে
7: আজ এই অরণ্যত মানে একটা নতুন উপদেশ শুনিল থ্যাংক ইউ মানে আহিল বড়ুয়া কিন্তু কথাকার কাহিনী আপনি মনত রাখব আজি পূর্ণিমা রাতি বাদুর আজি গোটেই অরণ্য পোহর হয়ে উঠিব আর এই পোহরের মাজত তো এন্ধারখিনি মচি পেলাব লাগবে

0: জঙ্গলের মাঝের প্রায় একটা কর বস্তির পিন ওলাই আছে।
1: কিন্তু টিপু সাহেব তো
0: কাল রঙা চকু প্রতাপ দ্বারাই ভয় না করে, এই কথা তুই ভালকই জানো বাহাদুর।
1: রেঞ্জার বাবু তো আছে, গরুড়া সম্ভেদ পালে তো নিশ্চয় ওলাই আহিব।
0: মানে তাকেই বিচারিস, গরুড়া নাই আজি মোক করর খরক নেলাগে, লাগে জয়ন্তবুরের মৃতদেহ লাশ। তুই পারিবি বাহাদুর, তোর নিশান অভ্যর্থ।
1: মো নোয়ারো হুজুর, ইমান পাপ কাম করিব মো নোয়ারো।
0: তুই পারিবি, তুই পারিবই লাগিব বাহাদুর।
1: মো নোয়ারো হুজুর,
0: মই তোক আকৌ কৈছো ভালকৈ ভাবিছা, বহুত টকা পাবি।
1: টকা মোক নেলাগে, মোক ক্ষমা করক।
0: ক্ষমা? ক্ষমা মই করিলেও তোক সরকারে নকরে বাহাদুর। তুই আজি রাতে যদি রেঞ্জারক গুলি রেখে করে না পেলাব, তাহলে সরকার গড়মরে সকল কথা মানে কালি কই দিই। গড় মই মারা নাই বাহাদুর, গড় মারিছ তোর।
1: হুজুর,
0: কাইলৈ ট্রাকে ট্রাকে পুলিশ আহি এই ঘর ঘেরি পেলাব।

0: কুকুরের ধরে বাঁধি শ্বশুরাই লই যাব।
1: না না হুজুর আর না কব,
0: কালি পর হব এই ঘর মালিকহীন। কৃষ্ণায় অরণ্যর মাঝে মাঝে উৎপাউল হয়ে ঘুরিব, কান্দিব, শিউরিব।
1: হুজুর
0: ক পারিবি?
1: হুজুর
0: ক পারিবি? নোয়ার
1: পারি পারি হুজুর, পারি পারি।
0: সাব্বাস বাহাদুর, মানত রাখিবি আজি পূর্ণিমা রাত্রি।